0: ஆத்தாளம் பழகுதோ ஒன்றாவோ
1: কোকি মাউস একাউন্ট ব্রহ্মাণ্ডর সারে কোন বেয়ে নন পণ্ডিত আম্বো কোয়ে মাউ মান্তর কারো প্রভু বলদেব রাতু গুস্তি মহাকু ইয়ে নন পণ্ডিত ইং বিচাক্ষণ লান আকে পাঙ্গানি বল চান্ত্রিক মাউ জজাঙ্গান ইং বড় সুইত মারাং রসানিং পণ্ডিত মাউ তাই কি কমার আকু তো ডুপে নেন কেন কি লই
0: রো মাঙ্গে রুমিয়ে নামপন দুক লাগে মনিক ব্রাহ্মণানি পুন মনিক
1: হোসে ব্রাহ্মণ বিয়ে ই কতেবে লুবু কয় ngono Iki ora pangle iki.
0: Wah, ratal. Aku tau tate nyewa surjan iki.
1: Surjan lurik iki mesti colongan iki. Kok ngene kok pendhita iki ampuhe ngono apa?
0: Mangke rumen to panjenengan mbok dipun suni periksa langkung mriyen. Sampun ngantos ngina dhateng Bramana menika kala wau. Giri lusi jalma tan kena kinara.
1: Ah, prakosa aku ora percaya. Percaya ini ke menungso wujudnya kaya ini kok Bramono aku rasu dikonsumito karo pendito ini ayo balik.